0: mi tu ji te ya jong a le tu tu mam na mi ya jang a le nyu nyu a a chong ju mi ya jo mi a lo ju mi a ju mi a ji nya ji mi a ji nya la li ta na nyu bu yo mu mi a lo ta mi
1: บนสันเขาท่ามกลางดอยสูงชันสลับซับซ้อนในอำเภอแม่ฟ้าหลวงจังหวัดเชียงรายมีหมู่บ้านเล็กๆแห่งหนึ่ง